0: उजाला रेडियो का प्रोग्राम में अभी आप मृत्यु समाचार को सुने।
1: Dit is Wijnand Zwaan bij de ANWB. Er zijn op dit moment geen bijzonderheden. En tot zover de ANWB Verkeersinformatie.